শিল্পী মনোরঞ্জন হাজংলা গাওয়া ভক্তিমূলক গানডা শুনিলে ইলা আপনি লগে শুনাব নিলে একই শিল্পীলে কণ্ঠনি আরেকটা ভক্তিমূলক গান।

প্রক্রিয়া শেষ নহয়। এলা পর্যন্ত জ্বালা উপকারিতালা সম্পর্কে যেগুলো অধ্যয়ন, চিন্তা চর্চা আর স্বাস্থ্য লাভে উপকারী গুণ থাকা কে দাবি করা হচ্ছে উংলো বিভাগ গুণ গ্রিন টি নিহে নিহিত হয়ে আছে কে জানা যাচ্ছে। বৈজ্ঞানিক হিলে দাবি করা মতে গ্রিন টি নিকেহে ভালাই কুটুঘিলে রোগ প্রতিরোধ করা ক্ষমতা আছে। উংলল ভিতরনি ক্যান্সার, পেটলা কুটুঘিলে রোগ, ডায়াবেটিক, কোলেস্ট্রল, লিভার রোগ আর শরীর ওজন কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কে জানা যাচ্ছে। গ্রিন টি নি কয়েক ধরনলা উপাদান থাকা কারণে ইদ ক্যান্সার আর বার্ধক্য প্রতিরোধ ক্ষেত্র নিয়ে বিশেষ ভূমিকা নিবাকে পায় কে জানা যায়। এই গ্রিন টি নি প্রধানভাবে অ্যান্টিঅক্সিডেন্ট যথেষ্ট পরিমাণে থাকে। পরীক্ষা নিরীক্ষা করে এটাও প্রমাণিত হয়েছে যে গ্রিন টি নি লাংস, স্টোন আর প্রস্টেট ক্যান্সার প্রতিরোধ করিবাগেও ক্ষমতা আছে। লাংস নি ক্যান্সারলা বিস্তার ঘটিলেও ইডানি থাকা বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্টা ইলা বিস্তারলা রোধ করিব পায়। ইলা বেদে দিননি দুই তিন কাপ গ্রিন টি খাওয়ারা উপযোগী। গ্রিন টি নি থাকা এই অ্যান্টিঅক্সিডেন্টা আমরা শরীর চামড়া নি ক্যান্সার সৃষ্টি করিব পাওয়া আর মুখ পাতনি কালা দাগ সৃষ্টি করিব পাওয়া দুই প্রকারলা অতি বেগুনি রশ্মিলে ক্ষতিকারক প্রক্রিয়ালক প্রতিরোধ করিব পায়। আরেকটা অধ্যয়নে প্রকাশ পাওয়া মতে অন্য ওষুধ লগন গ্রিন টি ব্যবহার করিলেও স্তন ক্যান্সারলা বিস্তৃত রোধ করিব পায়। ভালো সংখ্যক বিজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা দ্বারা ইদেও প্রমাণ পাওয়া যাচ্ছে যে নিয়মিত চা নিহিত হয়ে থাকা ক্যাফিন সেবন করে থাকিলে উমন ঘিলেল পার্কিনসন ডিজিজ অর্থাৎ শরীর কম্পনজনিত রোগ হওয়ালা সম্ভাবনা কম হয়। হৃৎপিণ্ডলা স্বাস্থ্য বজায় রাখানেও চালা এগরা গুরুত্ব ভূমিকা আছে কেউ এগরা গবেষণানি প্রমাণ পাওয়া যাচ্ছে। 2009 সনে সম্পন্ন করা এগরা গবেষণানি প্রমাণ পাওয়া যাচ্ছে যে সাধারণভাবে আমরা খাওয়া রাঙা চারা রক্ত প্রবাহী ধমনি আর হিরঘিল বাধাবিঘ্ন দূর করিব পায় আর রক্ত সঞ্চালন স্বাভাবিক করে রেখে রক্তচাপ কম করে। লগতে রক্ত প্রবাহী নলিকা ঘিলেল কঠিনতা দূর করে। নিয়মিত চা সেবন করে থাকিলে কোলেস্ট্রল পরিমাণ হ্রাস হওয়ালা ফলে নিয়মিত চা খাইয়ে থাকা মন ঘিলে হৃদযন্ত্র সুস্থ আর কার্যক্ষম হয়ে থাকে। লন্ডনে চালাওয়া একরা গবেষণানে প্রকাশ করা হয়েছে যে প্রতিদিনে নিয়মিত চা খাইয়ে থাকিলে শরীর যিকোনো অঙ্গনি হওয়া টিমনা শুকিয়ে যাব ধরে আর ক্যান্সার হওয়ালা আশঙ্কা কম করে। গবেষক ঘিলে মতে রাঙা চা বা গ্রিন টি দুই ধরনলা চা নি যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর ই উপাদানটা শরীর নি সঞ্চিত হওয়া শরীর কোষ বিনষ্টকারী দূষিত বাধা ঘিলেগে ধ্বংস করে ফেলিয়া দেওয়া পায়। গবেষক ঘিলেল মতে দৈনিক কমেও দুই কাপকে চা খালে পাঁচ বাটি শাক আর দুই দেখে আপেল খাওয়ালা সমান অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। আমলা ভারতলা গবেষক ঘিলে গবেষণা করে প্রমাণ পাছে যে রাঙা চা আর গ্রিন টি নি থাকা পলিফিনল নামক উপাদানটা স্তন ক্যান্সার নিয়ন্ত্রণ করিব পায় কি প্রকাশ করে। কিন্তু কয়েকজন গবেষক ঘিলে কোয়া মতে চা নিকে চিনি, দুধ বা অন্য কোনো মশলা, জিঙ্ক, ইলাচি, আদা, তেজপাতা ইত্যাদি না দিয়ে মাত্র পানিনি চা পাতা দিয়ে খাওয়া লাগে তেহে চা ঢকন পাব লাগা উপকারী গুণ খিলে পাওয়া যায়। চিনি আর দুধ চালা উপকারী গুণ নষ্ট করে। শ্রোতাগিলা আপনি গিলে এটা ধরক চা আর ইলা উপকারিতা সম্বন্ধে কিছু কথা শুনিলে। এই অনুষ্ঠানটা আপনি গিলে শুনব লাগিছে আকাশবাণী তোরা কেন্দ্র ঠকন। ইলা আপনি গিলে শুনে বুনিলে শিল্পী পিছুটি হাজংলা গন্থনি এগরা আধুনিক গান গানলা কোঠার সুর শিল্পীলে নিজেলে।

শিল্পী বিশুটি হাজং লগাওয়া আধুনিক গানটা শুনিলে ইলা আপনার লগে শুনব নিলে শিল্পী মাধবী হাজংলা কণ্ঠনি এগরা আধুনিক গান গানলা কোঠার সুর শিল্পীল নিজেল।

শিল্পী মাধবী হাজংলা গাওয়া আধুনিক গান্ডা শুনিলে ইলা আপনার লগে শুনব নিলি শিল্পী বাসর হাজংলা কণ্ঠনি এগরা আধুনিক গান গানলা কোঠার সুর শিল্পীলে নিজেলে।

পরীক্ষা খাই নিব আর থালবাতি ভির আনাগতা ন্যাশনাল টোল ফ্রি HIV আর STI নি হেল্পলাইন নম্বর সা জিরো খুশ নিওনা কল খাবো বা breakfreeindia.org ওয়েবসাইট ওনা নাপাঙে নিবো।

0: ইয়ান আকাশবাণী টুরা দাউন সিমংনা মেঘালয় বেসিন ডিভেলপমেন্ট অথরিটি আকাশবাণী টুরা বাকসা নাঙরমে চিরিং চিবিসগ্রামকো রপঙে মখাং চিনা সুমসাক সোয়ানিগমন থারিগমন প্রোগ্রামকো রাবাইঙা মেঘালয় জে কন আরাম রাঙনি দোংরাম নেমাচম ইয়ান আগলসা কমকো মখা ওয়াবাত কপা উংগেনচমোবা ইয়া মখা বচিরাং বাচি গমাঙিয়া নেনা চাংসামাই চানচি হামা ওয়াচি কারিনি সময় অন্দিতা মখা বচিরাং জম্বি ইওয়াগেনচমোবা আরান কারিও মাইকাই চীনা দোস খাইঙা শিলং আরো টুরাওনা চিরংকো সকাতেঙ্গপা চিরং চিবিসক্রংকো থাঙে রাখিনা চি থাঙাতকপা বোল রংকো গিআউনি চি আরো আআকো রপঙে রাখিনা থারিয়ানি কাম্মা গিআনিও বোল রংকো গিছাপানি আরো ওয়ানদাকে বাই খামগপা দংথাং দংথাং রপঙে রাখিয়ানি গপন জাখুরাঙনি গমন চানচি হামা দ আলো না সিমংনা মেঘালয় রিস্টোরেশন অফ ইকোসিস্টেম এন্ড লাইভলিহুড মেক আ রাইস প্রজেক্ট নি নগো চিরং চিবিসক্রং কোরপঙে রাখিয়ানিও আরো থাংচাতফলনা খামরাংকো খানিগমন আগানগপা প্রোগ্রাম নি স্কাংগপা বাকো ওফ্রাকে ওনিঙা আনচু সকানচিনি রঙেঙ্গপা চি আউনি জকপাগপা চিওমা ইয়া চি জকবা চকপা বিয়াপন আনচিং চিবিসিক নে মঙা ইয়ানো চি সালোপকপা জিয়ান সুওপ আরো তালবিগপা চকচকিগতা দকপা দোঙা জিয়ান জম্বিগপা মখারং আব্রি রঙনি সোলসোলঙানিকো চাম্পেঙে বুরং বুরগ্রম রঙোনা আরো বোলনি জাদল রঙোনা চিখো সালোপ্রকা এন্দাকে জম্বে এ মখা ওয়ানি সময়ও ইয়ান চি বান রিয়াতানি বা চি বান রিয়ানি ফাল ইয়া সুওপ চি রংকো সালোপ সোয়ে আরো চি খো চেকসুইন বা আনঙাওনা চি চমংনা দাকচাকা ইয়া আনঙাও চমংয়ে দনগপা চিয়ান রংথালগপা চি মুখো নাতা আরো আরান খারিনি সময় রঙমংবা উমিউ আরো গানোল চি রংকো মামুং চাম্পিঙানি গ্রি চকনা চোলকো ওনা এন্দাকে চিরং চিবিসক্রং হরপঙে রাখিনা দে ইংগপা জাখুরং মাইখাই খাম খাচম ইয়ারাংনি গমন থালাতে উনাগতা গভর্নমেন্ট অফ মেঘালয়নি এডিশনাল সেক্রেটারি আরো ডেভেলপমেন্ট কমিশনার মেঘালয় বেসিন ডেভেলপমেন্ট অথরিটিনি চিফ প্রজেক্ট ডিরেক্টর শ্রী সম্পাত কুমার IAS আনচিং বাক্সা গনং রমচাকসোয়া সার নাংকো ইয়া প্রোগ্রামনা সার না আ চুংনি খনাথমসুইংগপরাংনা ইয়া মেক আরাইস প্রজেক্ট মাইখাই উমিউ আরো গানোল চিবি মাওনা জকাং ইংগপা চিরং চিবিসক্রং হরপংনা খামকো খাইঙা ইয়ানিগমন আগানাতনা মানফাগিনমা
1: উই অল নো হাউ প্রিশিয়াস আওয়ার রিভার্স এন্ড স্প্রিংস আর
2: আনচং প্লাকান চিরং চিবিসিকনি গামচাতাকো মাশিয়া আদিতা বলশিরাংনি জামান মকাওয়ানি আরো বুরুং বলগ্রমরাংনি পোনাঙানি আসেল চিরং চিবিসিকরাংনি তপানিকো নক্তামালা জেখাই উমিউ চিবিসিক জেন শিলংও আরো গানল চিবিসিক গারোহিসো জেন চালো চিরং চিবিসিক রং থপা আনচুংনি চিরং না জখালগপা ফাইভ রং বা থপা আরো ইয়া গামানি কো দাকোবা নিংনিকা মেঘালয় গভর্নমেন্ট জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক বাকসা বাক্রমে মেক আ রাইস প্রজেক্ট কো মুকতাহা আনচুংনি নকসাম সুয়ানি এরা রামরাম সান ওয়া চিরং চিবিসিক রং আরো বুরুং বুলগ্রম রং কো রপঙে রাখিয়ানি এরা নকদাঙান থিয়ন রংথালগপা চিকো মখাং চিজা খালামানগেন আরো আনচুংনি জাঙ্গি থাঙানি খোবা নালজককে রাখিনা মানগেন আনচুংনি মুকসোঙানি এরা ব্লোয়েন নামা মাইনা চিরং চিবিসিক রং আরো বুরুং বুলগ্রম রংকো রাখিয়ানি ওয়া আনচং বলওয়া রংকো গিনা আরো আ রুরঙে চিরং চিবিমা ওনা আরংকো মানাঙানি খো চাম্পেংনা সোঙানকো দুঙ্গপা মানদেরংনা দাকচাকানি গে এ গামে চাগপা ইকোটোরিজম আরো গ্রিন লাইভলিহুড বাকসা আনচুংনি সংথাং থাঙ্গো দুঙ্গপা সাম্বল রংকো বঙানিচি নকদাংনি মানদেরংকো আলদুনাগতা মানা রামরাম নাকপা মানদেরংনা আলটু আই চি রংকো নাকনি নকনি পাইপোনা চিকো জোকাতনা গে গামে চাগপা রংনা আসাল রংকো ওয়াতনা রংথালগপা চি রংকো গে গামে চাগপা আফাল রঙনা জকাতনা আরো দংথাং দাকে নক থাং থাঙো খামায়ানি চোলাংকো মানগেন আনচং চাদাম্বে আরো মিচিক রংনা দংথাং দংথাং দাকপা ট্রেনিং রংকো নে আরো গতালগপা খামরাং বাকসা সুংনি নকনি মানদে রংকো ব্লাকাতানিন ওয়া মেক আরাইসারা গভর্নমেন্টনি রিসোর্স আরো সায়েন্স 박사라 바그바 옹아 언디바에노 몽송급바 만데랑아라 돌벌스농랑 녹마랑 아로 송코노코 니로급바 만데랑
0: Sarna Akha Safai, Meghalaya Basin Development Authority ni Make Arise Project ni Niksamswani Aro Kamrangko Kaani Aro Antangtangko Khankare Kai Burung Burgrim Chirung Chibiskrangko Rpungi Namgini Rangko Matna Kragpa Mandirangna Maiko Aganginchim
1: I also would like to give a message for the beneficiaries and stakeholders.
2: Yan government ni projection waija. Yan anchung ni aachia aro mukhangchi. Anchung ni deidrang shudrang ni namgani na kankari khani yunga. Yako matnakragpa aro giegame chagaparang. Naan megalaya ko thang sekilkil dakatna nirok nagta nanggin. Jenshalo na ya namgapa giegame chaani ko dakin. Chirang chibishikrang ko thangirakhi na aro Chimakrangko Tangirakianichi, Chirangko Tangirakina Gda Mangin. Anchungni Village Council Aro Songko Noko Nirokaparangna. Nangni Uyani Aro Songni Nokni Manderangni Jakchi Kamrangko Kaanichi Gormenni Jakchi Tangka Paisarangko Onachi Yakamko Chusokatna Aro Radona Gda Mangin. Andiba Nangni Daktilanichi Naam Kangchi Jangitanganiko Nuksamsona Mangin. Tsungana Shimanko Blake, Kamranko Kae, Nakni Songsul Nuksulanko Ridle, Yani Gam Chataniko Kurang Una, Naksnugumbarang Aro, Line Department Rangna, Ansung Apsan Kumungi, Kamko Kana Aro Yako, Name Dakna, Songni Nukni Manderangna, Muksungani Onga, Ansung Apsan Kumungi, Ansungni, Abriranko Rupungna, Chianjangi Aro Yako Rupungna, Ansung Sakantini Jakon Onga. Hayancheng apsan make arise paksa nangrime megalayana namroro silroro niko dakangna metela kublai sibun thank you
0: Government of Meghalaya ni Commissioner aro Secretary Sri Cyril V. Dingdo Jian Make Arise Project Meghalaya Basin Development Authority ni Additional Project Director ba onginga wa da ochung baksa dunga Sir nangko chungaya program onaram chaksoa khna thumsuing parangna umiu aro ganol chiring chibiskrangko maikai thang chatlaman gen ba Make Arise ni gita mai maksungani rang dunga chum khasa phai thalatodi methel begin
3: We all know the reality. The Umio River feeds the Moflang Dam.
4: Anjung plakan kaket ko masya. Umio chibimara, Moflang Dam mo, chirangko chumongna dakchaka, jeonikon shilong gamakna rungani chirangko watta, ganol chibimani chirangko wara, tura jolrangna aru garuils ajauna watska. Indiba, mija arankari somarangode, ya chibimani chirang blongen chonangani rangko anjung nagnagta manska aha. Aa, amangrang, rurungani chapmangani, bolwa arangko denramramani aru bulsi karirang dengtangahani sel chiringrangko jc bisikrangan thangating achim warang thupangya ha anchung dalun yana kam kha jawde anchungi jilarang songnokrang khnalude china dilgnu ja thunguni namatna gata meghalaya sorkari germany ni kfw development bank baksa kuchulsanungge make a rice project ko abachingata ha ya project ni mangsung aniara je songraunin ya umyu aro ganol ni bisikrang baingachim warangko naljokatna kamrangko khaniya Ya chi dilgani ni sul pangchakram biaprangko singa naljo katenga badia ba jolang porungrung ha warang ya bolangko gi plani rangko dakkinga ha je dakode a amangrang ni rurungani ko champengna gita mangen aro mukha chirang sukhungi chirangko thangatken GIS technology ko jakhale aro yak khamna jakon phakparang chi byaprangni noksarang ko thariyo nani jaman chinga chek demrang ko erkinga aro trench rang ko tharinga aro arang ko rurung ani rang ko champengna je dakode chasni na batthugpa GIS krang jerangan aran khariyo thpinga chum warang ko thangkha matna mangen aro mungpanara payment for ecosystem service ba PES ba samtang thani namgni na khamko khain